আকাশবাণী বারিপদা, আজি শনিবার 1948 শতাব্দ আষাঢ় তেরো দিন, ইংরেজি 2026 মসিহা জুলাই মাস 4 তারিখ। আমার শ্রোতবন্ধু মানক সকালের শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হেউছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্টজ যোগে। স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 5:58।

0: ᱫᱟᱠᱮᱫᱟ
1: ᱢᱟᱨᱟᱢᱵᱟ ᱤᱧᱫᱚ ᱰᱟᱠᱛᱟᱨᱤ ᱯᱟᱥ ᱠᱟᱛᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮᱧ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱤᱧ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ
0: ᱨᱚᱥᱚᱢᱩᱱᱤ ᱟᱢ ᱫᱚ ᱰᱟᱠᱛᱟᱨ
1: ᱦᱮᱸ ᱢᱟᱨᱟᱢᱵᱟ ᱤᱧ ᱫᱚ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱟᱨᱟᱢᱵᱟ ᱤᱧ ᱥᱮ ᱠᱚᱭᱚᱜ ᱛᱷᱤᱨ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫᱟᱜ ᱢᱮᱫᱟ ᱡᱚᱨᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ ᱵᱟᱢ ᱵᱮᱥᱚᱜᱼᱟ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮ ᱮᱢ ᱵᱷᱟᱵᱱᱟᱜ ᱠᱟᱱᱟ
0: ᱵᱟᱝᱟ ᱨᱚᱥᱚᱢᱩᱱᱤ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝᱟ ᱢᱟᱹᱭ
1: ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱢᱟᱨᱟᱢᱵᱟ
0: ᱢᱟᱹᱭ ᱟᱢ ᱫᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱵᱟᱢ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱦᱚᱧ ᱵᱩᱡᱽ ᱠᱮᱭᱟ ᱤᱧ ᱦᱚᱸ ᱚᱦᱚᱧ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮ ᱠᱮᱢᱟ ᱢᱟᱹᱭ ᱚᱦᱚᱧ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮ ᱠᱮᱢᱟ
1: ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱤᱱᱟᱹᱜ ᱜᱮᱞᱟᱝ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱟᱨᱟᱢᱵᱟ ᱜᱟᱯᱟ ᱥᱟᱹᱛ ᱛᱟᱦᱮᱱ ᱢᱮ ᱥᱮᱛᱟᱜ ᱨᱮᱜᱤᱧ ᱦᱤᱡᱩᱜᱼᱟ
2: ᱦᱮᱸᱫᱟᱜᱩ ᱩᱱᱤ ᱫᱚ ᱚᱠᱚᱭ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱟᱥᱚ ᱠᱚᱨᱥᱟ ᱠᱚᱨᱥᱟᱛᱮ ᱟᱵᱚ ᱟᱛᱳᱛᱮ ᱵᱚᱞᱚᱭᱮᱱᱟ
0: ᱛᱟᱲᱟᱢ ᱨᱮ ᱵᱟᱢ ᱩᱨᱩᱢ ᱞᱮᱫᱮᱭᱟ ᱡᱟᱹᱱᱤᱡ
2: ᱵᱟᱝ ᱵᱟᱹᱧ ᱩᱨᱩᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱫᱮᱭᱟ
0: ᱩᱱᱤ ᱫᱚ ᱨᱚᱥᱚᱢᱩᱱᱤ ᱠᱟᱱᱟᱭ
2: ᱪᱮᱫ ᱨᱚᱥᱚᱢᱩᱱᱤ ᱠᱟᱱᱟᱭ ᱪᱮᱫᱟᱜ ᱫᱚᱭ ᱦᱮᱡ ᱞᱮᱱᱟ ᱩᱱᱤᱨᱮᱱ ᱟᱭᱳ ᱵᱟᱵᱟ ᱥᱟᱵ ᱛᱮᱜᱮ ᱛᱚ ᱱᱚᱝᱠᱟ ᱫᱚ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ
0: ᱵᱟᱝ ᱟᱜᱩ ᱩᱱᱤᱨᱮᱱ ᱟᱭᱳ ᱵᱟᱵᱟ ᱫᱚ ᱟᱞᱚᱢ ᱫᱳᱥ ᱠᱤᱱᱟᱹ ᱤᱧᱟᱹᱜ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱠᱩᱲᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱫᱮᱱ ᱫᱟᱠᱟ ᱥᱮ ᱪᱮᱫ ᱮᱢ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱟ ᱮᱢᱟᱧ ᱢᱮ ᱫᱮᱱ ᱦᱮᱸ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱜᱟᱯᱟ ᱨᱚᱥᱚᱢᱩᱱᱤ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱤᱫᱤᱧᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱦᱚᱪᱚ ᱞᱟᱹᱜᱤᱫ
2: ᱥᱟᱹᱨᱤ ᱜᱮ ᱥᱮ ᱪᱮᱫᱟ ᱥᱟᱹᱵᱩᱥᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱭᱜᱟ ᱵᱟᱭ ᱧᱟᱢ ᱞᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱟᱡᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱱ ᱫᱚᱭ ᱛᱟᱲᱟᱣ ᱟᱢᱟ
0: ᱨᱚᱥᱚᱢᱩᱱᱤ ᱫᱚ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱟᱱᱟᱭ
2: ᱰᱟᱠᱛᱚᱨ ᱠᱟᱱᱟᱭ ᱥᱟᱹᱨᱤᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱢᱟ ᱛᱟᱦᱞᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱢᱮ ᱩᱱᱟᱹᱜ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱠᱟᱛᱮᱦᱚᱸ ᱦᱚᱲ ᱞᱮᱠᱟ ᱦᱚᱲᱮ ᱵᱮᱱᱟᱣ ᱮᱱᱟ ᱤᱧ ᱫᱚᱧ ᱵᱟᱨᱚᱱ ᱞᱮᱫ ᱢᱮ ᱜᱮᱭᱟ ᱜᱚ ᱱᱤᱛᱚᱜ ᱩᱱᱤᱜᱮ ᱟᱢ ᱵᱮᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱵᱚᱸᱜᱟ ᱞᱮᱠᱟᱭ ᱩᱯᱷᱤᱞ ᱟᱠᱟᱱᱟ ᱨᱟᱹᱜᱤ ᱡᱟᱞᱟ ᱩᱱᱤ ᱵᱤᱨᱩᱫᱷ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱤᱧ ᱢᱮᱱ ᱵᱟᱲᱟ ᱟᱠᱟᱫᱟ ᱩᱱᱤ ᱴᱷᱮᱱ ᱤᱠᱟᱹ ᱫᱚᱧ ᱠᱷᱚᱭ ᱜᱮᱭᱟ ᱤᱠᱟᱹ ᱫᱚᱧ ᱠᱷᱚᱭ ᱜᱮᱭᱟ ᱜᱚ
3: ᱯᱤᱸᱰᱟᱹ ᱨᱮᱛᱮ ᱠᱚ ᱫᱷᱩᱲᱤ ᱜᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱚᱜ ᱯᱷᱟᱨᱪᱟ ᱠᱟᱜ ᱜᱮ
1: ᱟᱭᱩ ᱤᱭᱩ ᱟᱢ ᱫᱚ ᱚᱠᱟᱨᱮ ᱤᱭᱩ ᱱᱟᱭ ᱧᱮᱞᱤᱧ ᱢᱮ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟᱹᱧ
3: ᱚ ᱵᱤᱴᱤᱧ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱢᱟᱥᱮ ᱫᱤᱱᱟᱹᱢ ᱜᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱞᱤᱧ ᱠᱚᱭᱚᱜ ᱮᱫ ᱢᱮᱭᱟ
1: ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱢ ᱟᱭᱩ ᱩᱥᱩᱜ ᱜᱤᱧ ᱧᱮᱞᱮᱫ ᱢᱮ ᱫᱚ ᱵᱟᱵᱟ ᱫᱚ ᱠᱩᱲᱤ ᱦᱚᱦᱚ ᱜᱚᱫ ᱟᱭ ᱢᱮᱥᱮ
4: ᱵᱤᱴᱤ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱮᱡ ᱮᱱᱟ
1: ᱱᱮᱜᱼᱟ ᱜᱮ ᱵᱟᱵᱟ
4: ᱚ ᱦᱤᱡᱩᱜ ᱦᱚᱨᱮ ᱦᱟᱨᱠᱮᱛ ᱠᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱛᱚ
1: ᱵᱟᱝᱟ ᱵᱟᱵᱟ ᱛᱚᱵᱮ ᱥᱟᱺᱜᱤᱧ ᱦᱚᱨ ᱛᱚ ᱵᱟᱵᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱢᱟ
4: ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱵᱮᱥ ᱜᱮ ᱢᱮᱱᱟᱧᱟ ᱵᱤᱴᱤ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱛᱟᱦᱞᱮ ᱡᱤᱨᱟᱹᱣ ᱞᱮᱱ ᱢᱮ ᱟᱸᱡᱚᱢ ᱮᱱᱟᱢ ᱢᱟ ᱵᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱡᱚᱢᱟᱜ ᱮᱢ ᱯᱟᱹᱦᱤᱞᱟᱭ ᱢᱮ
3: ᱱᱟᱜᱼᱟᱭ ᱵᱤᱴᱤ ᱫᱟᱜ ᱤᱧ ᱟᱹᱜᱩ ᱠᱟᱜ ᱢᱮᱭᱟ ᱟᱵᱩᱠ ᱯᱷᱟᱨᱪᱟᱜ ᱢᱮ ᱩᱛᱩᱧ ᱡᱩᱴᱤᱡ ᱟᱢᱟ
1: ᱵᱟᱝ ᱟᱭᱩ ᱤᱧ ᱵᱟᱵᱟ ᱜᱮ ᱦᱟᱛᱟᱣ ᱠᱷᱟᱱ ᱮᱢᱟᱭ ᱢᱮ
4: ᱵᱟᱝ ᱵᱟᱝ ᱤᱧ ᱫᱚ ᱟᱞᱚᱢ ᱢᱟᱹᱧᱟ
1: ᱤᱭᱩ ᱤᱧ ᱫᱚ ᱜᱟᱯᱟ ᱜᱮ ᱠᱤᱥᱟᱹᱬ ᱢᱟᱨᱟᱝ ᱵᱟ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱤᱧ ᱤᱫᱤ ᱮᱭᱟ
3: ᱞᱟᱹᱭ ᱮᱫᱟᱢ ᱪᱮᱫ ᱵᱤᱴᱤ ᱩᱱᱤᱢ ᱤᱫᱤ ᱮᱭᱟ ᱟᱢᱟᱜ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱮᱬᱟᱭ ᱨᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱮ ᱡᱟᱸᱜᱮ ᱞᱮᱫᱟ ᱜᱚᱡ ᱱᱟᱯᱩᱲ ᱦᱚᱪᱚ ᱟᱱᱮ ᱟᱨ ᱨᱟᱱ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱵᱟᱝ ᱪᱮᱫ ᱵᱮᱥᱚᱜ ᱟᱭ ᱠᱤ
4: ᱦᱳᱭ ᱵᱤᱴᱤ ᱟᱢᱟᱜ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱜᱮ ᱢᱮᱱ ᱮᱫᱟ ᱵᱚᱛᱚᱨ ᱵᱷᱟᱵᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱚᱨᱥᱚᱝ ᱟᱡᱟᱨ ᱠᱟᱱᱟ ᱛᱚ
1: ᱵᱟᱝᱟ ᱵᱟᱵᱟ ᱤᱧ ᱫᱚ ᱰᱟᱠᱛᱟᱨ ᱨᱩᱜᱤ ᱠᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱟᱹᱜᱤ ᱟᱹᱲᱤᱥ ᱥᱮ ᱵᱮᱡᱟᱨ ᱫᱚ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜ ᱛᱤᱧᱟᱹ ᱨᱟᱱ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱡᱤᱣᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱜᱮ ᱠᱟᱹᱢᱤ ᱛᱤᱧ
4: ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱤᱫᱟᱹᱧ ᱵᱤᱴᱤ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱯᱟᱯ ᱨᱮᱱᱟᱜ ᱠᱩᱲᱟᱹᱭ ᱪᱟᱸᱫᱚ ᱵᱚᱸᱜᱟᱭ ᱥᱚᱝ ᱠᱟᱣᱫᱮᱭᱟ
1: ᱵᱟᱵᱟ ᱢᱩᱨᱩᱠ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱸᱫᱷᱟ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱯᱟᱯ ᱚᱨᱥᱚᱝ ᱥᱮ ᱵᱚᱝᱥᱚ ᱨᱮᱭᱟᱜ ᱨᱳᱜᱽ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱠᱷᱩᱜ ᱢᱟᱸᱫᱟ ᱨᱩᱣᱟᱹ ᱦᱟᱹᱥᱩ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱨᱟᱱᱟᱜ ᱠᱷᱟᱱ ᱵᱮᱥᱚᱜ ᱠᱟᱱᱟ
4: ᱟᱪᱪᱷᱟ ᱵᱮᱥ ᱜᱮ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱵᱤᱴᱤ ᱵᱟᱝᱞᱤᱧ ᱵᱟᱨᱚᱱ ᱢᱮᱭᱟ ᱤᱫᱤᱭᱮᱢ
5: ᱦᱮᱦᱮᱫᱟ ᱞᱚᱥᱚᱜᱚᱲᱚ ᱡᱚᱡᱚ ᱦᱮᱢᱟᱞ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱢᱚᱱᱮ ᱩᱨᱤ ᱪᱮᱫ ᱮᱢ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ
0: ᱱᱟ ᱦᱮᱞᱤᱧ ᱵᱮᱱᱟᱣ ᱮᱫᱟ ᱜᱚᱲᱚᱢ ᱵᱟ ᱠᱟᱰᱟ ᱠᱤᱱ ᱨᱟᱹᱯᱩᱫ ᱟᱠᱟᱫᱟ
5: ᱜᱚᱲᱚᱢ
0: ᱦᱮᱸ
5: ᱠᱟᱰᱟ ᱡᱮᱞᱮᱠᱟᱢ ᱵᱟᱭᱟᱨ ᱟᱠᱟᱫ ᱠᱤᱱ ᱛᱟᱢᱟ
0: ᱜᱚᱲᱚᱢ ᱵᱟ ᱡᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱟᱱ ᱠᱤᱥᱟᱹᱬ ᱠᱟᱰᱟ ᱛᱚ ᱦᱮᱸ ᱢᱟᱱᱣᱟ ᱠᱚᱨᱮ ᱜᱮ ᱫᱩᱲᱩᱵ ᱢᱮ
5: ᱵᱟᱝ ᱟ ᱜᱚᱲᱚᱢ ᱵᱟᱹᱧ ᱫᱩᱲᱩᱵᱼᱟ ᱠᱤᱥᱟᱹᱬ ᱜᱚᱢᱠᱮᱭᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱵᱟᱰᱟᱭ ᱜᱤᱧ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱠᱤᱫᱟᱹᱧ ᱵᱟᱝ ᱢᱟ ᱵᱮᱥ ᱟᱠᱟᱱᱟᱭ
0: ᱦᱮᱸ ᱜᱚᱲᱚᱢ ᱵᱟ ᱵᱮᱥ ᱟᱠᱟᱱᱟᱭ
5: ᱛᱟᱦᱞᱮ ᱞᱚᱥᱚᱜᱚᱲᱚᱢ
0: ᱦᱮᱸ
5: ᱠᱷᱟᱹᱞᱤ ᱠᱷᱟᱹᱞᱤ ᱟᱡᱟᱨ ᱵᱚᱱ ᱵᱚᱛᱚᱨᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱟᱯᱮᱥᱮ ᱠᱩᱞᱤ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱵᱟᱠᱷᱚᱨ ᱥᱮᱱ ᱜᱤᱧ ᱵᱚᱞᱚ ᱞᱮᱱ ᱜᱮ
0: ᱦᱳᱭ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱢᱮ
6: ᱩᱠᱩᱨ ᱱᱟᱛᱮ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟᱢ
2: ᱪᱮᱫ ᱜᱚ
6: ᱠᱟᱛᱷᱟ ᱨᱮ ᱵᱟᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱟᱢ ᱠᱩᱥᱤᱭᱟᱭᱟ ᱩᱱᱤ ᱜᱮ ᱯᱟᱞᱮᱱ ᱡᱤᱣᱤ ᱫᱚᱭ ᱫᱚᱦᱚᱭ ᱛᱟᱢᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱨᱤᱱ ᱫᱚ ᱛᱤᱥ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱦᱟᱞᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱜᱚ ᱛᱤᱥ ᱦᱚᱸ ᱵᱟᱝ
2: ᱟᱢᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱴᱷᱤᱠ ᱵᱟᱹᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱞᱮᱫᱟ
6: রসমুনিয়া কথা লইদা
2: উনিয়া দারো চে কথা
6: বাহ ইন হড় কো হিরকাইন কান তাহে আতো খন কো নির লিদিনা উনিয়ে রানবেস কিদিনতে তেহেন সমাজ রে দুড়ুপ পান্তে রে না ঐধরি নাম রোর কিদা উনি তো চাঁদো বারা বাড়ি মানোয়া বাঙ্কান চিলে মিতায়া
2: সারি গে মেনা কাদা ওনা তেগে জানি হুডিং হাপড়া কথা হড় বাকো মেতা কোয়া ও কয় ওকাজ হ চেক কামি রে লাগা আ ওনা দো হোম লই দাড়ে কিয়া চাঁদো বঙ্গা রসমুনি দো বাড়তি উমেরাতে মা আডি নাপায়া দো হয় এমা
6: সারি গে গো নিতিন বুজ নামেদা অল পাড়া রে না গুণ দো রসমুনি অল বাই সেড়া লেখান ইন দো সুরুজ গাডা ধারে রেগে তি জাঙ্গা সিয়া সিয়া তি হানা পুরি কোয়া
2: তাহলে মেন মে রসমুনি গে আমা নিউত মনে দয় মার্শাল কিদা
6: হ্যাঁ উনি গে আর ওনা মার্শাল আলো এড়িজো মা ওনা খাতির আতরে রসমুনি নিতুমতে ইতু নাখড়া বিনাউই রিকা কাদা ওনা উঢৌ রে রসমুনি তাহেনি মিতায়া
2: এন্ডে খান মা আডিকে বুগি ইহে রসকে নিয়ামা
6: মেনখান চে লিকারে নোয়া কথা আতো হরিং বাড়াই হচকুয়া
2: চিদা আতোরেন মুরব্বি মেনতে দো মনহুডিং বা সারেক মেনায়া উনি গে মেতায় মেসে আতো হরে লই আকোয়া
5: চন্দ্রায় বাবু ওড়ারে মেনামা চন্দ্রায় বাবু
6: ও হুডিং দা দিলা দিলা নোয়া মাচি সিট কে দুড়ু মে দিলা আম গি উহেরে মে তাহে
5: তোইছে চিতা চন্দ্রায় বাবু চেলেকা মেনামা
6: হুডিং বা চাঁদো বঙ্গা দায়াতে আর রসমুনিয়া জসতে একাল বেশ উতরে কেনে
5: নাপায় না বাবু আজম কাতের আডিগে খুশিং বুঝেদা খালিয়াগে মুরুজ আজার দো আডি বতরান অরসং আজার সে পাপেনা কুড়ে কানা মেনতে মনে জিউরে রিহিট কানা নিত নোয়া আদা পতিও সাগিডি কা লক্তি কানা নোয়া কথা আতোরেন যত হর সাথে দিশম রেন সানাম কোগে লই বুঝোয়া কো হইওয়া
6: হই হুডিং বা ইন লিকা নাইমা রোগী ক বেসক কানা তবে ইন দ বিলম ন এনা নোয়া আজার দ এহব তুরা রানা খান বাংমা হড়মরে চিন মুর্দা চেন হ বাং তাহেনা
5: চাঁদরায় বাবু আবু দ মুরুক হর আতরে রসমুনি লিকান হড় ক তাহেনা তবে তো বুর্দি দিশম নিয়ামা
6: যথাত গেম লই একাদা হুডিং বা রসমুনিয়া এনেন দো তি সহন হিড়িকিয়া তি সবাগ ওনাতে কুড়ি গিদ্র কোড়া গিদ্র সমানতে অল সেড়াই লাগি আতরে রসমুনি ইতু নাকড়া থাপনি গোটা আকাদা
5: ওনা তো চাঁদরায় বাবু আডি নাপায় কথা আতো টোলারেন গিদ্র অল পড়াও কো সেড়ায়া হাপেন দিন রে আয়মা রসমুনি কো বিনাওয়া সাত উপকারুয়া দিশম লাহা ইতু নাকড়া থাপন দো লক্তি কানগে চাঁদরায় বাবু আডি লক্তি কান গিয়া

শ্রোতা বন্ধু, হ্যালো বারিপদা কার্যক্রম সম্পর্কের সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হেউছি কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমের পুনঃপ্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট রু 9টা পর্যন্ত শুনিপারিবে। হ্যালো বারিপদা কার্যক্রমে নিজ পছন্দর গীতক সামিল করা চাহুলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে আমাকে টেলিফোন করতু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। আউথরে কহি রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে টেলিফোন করতু। টেলিফোন নম্বর 06792254105। সূচনাটি এতিকিরে শেষ হেলা।

শ্রোতা বন্ধু, বাল্যবিবাহ নিষেধ সূচনা এতদ্বারা জনসাধারণ মানঙ্ক অবগতি নিমন্তে জনাই দিয়া যাউছি কি 21 বর্ষ বয়সরু কম বয়সর পুয় তথা 18 বর্ষ বয়সরু কম বয়সর ঝিয়মানঙ্কর বিবাহ বাল্যবিবাহ নিষেধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তেণু যদি আপনার কোনসি প্রকার বাল্যবিবাহর সূচনা পাঁতি তেবে অতিশীঘ্র দেয়মুক্ত চাইল্ডলাইন নম্বর 1098 সহিত যোগাযোগ করিবাকু অনুরোধ জনাইছন্তি জেলা শিশু সুরক্ষা অধিকারী ময়ূরভঞ্জ। সূচনাটি এতিকিরে শেষ হেলা। শ্রোতা বন্ধু, সূচনা ও সম্বাদ আজিপাই এতিকি। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ এবং পরে পরে আজির প্রসঙ্গ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারিবে কিছি বিজ্ঞাপন পরে পরে।

দৃঢ় এবং স্বাবলম্বী সম্প্রদায় গঠন করা ও গণতন্ত্র সংহতি তথা স্থায়িত্বর মূল্যবোধক প্রোৎসাহন প্রদান করা এই দিবসর মুখ্য উদ্দেশ্য। সমবায় এক উন্নত বিশ্ব গঠন করে এই আধারে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে, তবে এহা বিশ্বস্তরের বিভিন্ন আহ্বানের সম্মুখীন হচ্ছে। 2030 সুদ্ধা জাতিসংঘের নিরন্তর বিকাশ লক্ষ্যক গতিশীল করিবারে সমবায় ক্ষেত্রর ভূমিকা অনস্বীকার্য। ভারতের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিকোণ আধারে সমবায় মন্ত্রণালয় পক্ষর বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা যাইছে। গতবর্ষ জাতীয় সমবায় নীতি দেশব্যাপী লাগু হয়েছিল। সমবায় ক্ষেত্রক অধিক ব্যবসায়িক প্রযুক্তিবিদ্যা সম্পন্ন এবং ভবিষ্যৎ পাই প্রস্তুত করা লক্ষ্য নিয়ে এই নীতি প্রণয়ন করা যাইছে। দেশের সমস্ত প্রাথমিক সমবায় সমিতির কম্পিউটরীকরণ করা যাওয়া দ্বারা কারবারে স্বচ্ছতা আসিছে। প্রতি পঞ্চায়েতরে নূতন বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতি, দুগ্ধ এবং মৎস্য সমবায় সমিতি মান গঠন করা যাচ্ছে। এপর্যন্ত 32,000 অধিক নূয়া সমিতি পঞ্জীকৃত হয়ে সারিছে। প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলি মাধ্যমে ঋণ প্রদান সহ জনৌষধি এবং সার বিক্রি করা যাচ্ছে। এই সমিতিগুলি এলপিজি বিতরক এবং গ্রামীণ ভণ্ডার ভাবে মধ্য কার্য করছে। দেশের সমস্ত সমবায় সমিতির সূচনাক একীকৃত করা লক্ষ্য নিয়ে এক কেন্দ্রীয় ডাটাবেস প্রস্তুত করা যাইছে। সমবায় ক্ষেত্রর উৎপাদক বিশ্বস্তরে পৌঁছাইবা লক্ষ্য নিয়ে সরকার 3টি স্বতন্ত্র সংস্থা গঠন করেছেন। সেগুলিক রপ্তানি, উন্নত বিহন এবং জৈবিক চাষ প্রোৎসাহন ক্ষেত্রে কার্য করছেন। ইতিমধ্যে সরকার সমবায় সমিতিগুলি উপরে থিবা সরচার্জকু 12%-7% হ্রাস করেছেন। এদ্বারা সমবায় ব্যাঙ্কগুলি আর্থিক ক্ষেত্রর সশক্ত হওয়া সহ ঘর পাখে ব্যাঙ্কিং সেবা পদক্ষেপক কার্যকরী করা যাইপারুছে। গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলি ভারতীয় রিজর্ভ ব্যাঙ্কর একীকৃত আম্বুডসম্যান যোজনা অধীনে অন্তর্ভুক্ত করা যাইছে, ফলে গ্রাহক সুরক্ষা মধ্য সুব্যবস্থিত হয়ে পারিছে। দুগ্ধ সমবায় মাধ্যমে দেশের শ্বেত বিপ্লব অধিক গতিশীল হয়ে পারিছে। এর দ্বিতীয় পর্যায়ক গত 2024 ডিসেম্বর 25 তারিখে কার্যক্ষম করা যাই। এর লক্ষ্য হচ্ছে দুগ্ধ ক্রয় ক্ষেত্রক 50% বৃদ্ধি করা। ইতিহাসক সমীক্ষা কলে 1891 পঞ্জাবের এক সমবায় জমি পরিচালনা সম্পন্ন হয়েছিল, যাকে ভারতের মিলিমিশে কাম করিবার দীর্ঘ পরম্পরাক প্রতিফলন করেছিল। গ্রামীণ আয় বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির সশক্তিকরণ এবং কৃষকঙ্ক পাই উত্তম বজার সুযোগক সুনিশ্চিত করা লক্ষ্যে সরকারঙ্ক পক্ষর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। এই দিবস পালন অবসরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্র স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জনাইছেন। পরিশেষে এতিকি কুহাযাইপারে, এই দিবস আমাকে স্মরণ করাই দিয়ে যে সমস্ত সহযোগে হি দেশ এবং বিশ্বর প্রগতি সম্ভব হয়ে পারিবে।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

পরবর্তী গীতটি দ্বৈতকণ্ঠরে মোহাম্মদ আজিজ এবং আলকা ইয়াগনিক, চলচ্চিত্র আদমি খিলোনা হে।

0: ରିହାତି ସହିତ ଜେଠେ ସବୁ ରକମ ସୁବିଧା ମିଳୁଛି।
1: କେଠେ ମିଳୁଛି ଏତେ ସୁବିଧା?
2: ଜାଣିନ କି ହୋ, ବାରିପଦାର ଅତି ପରିଚିତ ଦୋକାନ ପରା।
3: ଠିକଣା ହଉଛି ମେସର୍ସ ବାବୁଲାଲ ଅଗ୍ରୱାଲା, ମେନ୍ ଟ୍ରାଫିକ ସ୍କୋୟାର, ତିନିକୁଣିଆ ଛକ, ବାରିପଦା।
1: ତାହେଲେ ଯିବା ନା କି କହୁଛ?
2: ଚାଲ।
4: শ্রোতা বন্ধু, আপনার হিন্দি চলচ্চিত্রর গীত শুণুচার আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। পরবর্তী কথাচিত্রটি নেছু আশাই চলচ্চিত্রর, কণ্ঠদান করেছেন সফত আলী খান।

শ্রোতা বন্ধু, আমার মহান ভারতীয় পরম্পরা ও সভ্যতা বৈদিক যুগর বিভিন্ন মুনি ঋষিঙ্কর তপবনরু আরম্ভ হয়েছি। মানুষ সভ্যতার আরম্ভকালের বনস্পতি সহিত মানব জীবন নিবিড় ভাবে সংশ্লিষ্ট হয়ে রয়েছে। সভ্যতার বিকাশধারার বনস্পতির যে মোহনীয় অবদান নিহিত তা অনস্বীকার্য। আমার মহান পৌরাণিক গ্রন্থ রামায়ণর তথ্য অনুসারে লব কুশঙ্কর জন্ম সময়ের মাতা সীতা মহর্ষি বাল্মীকিঙ্ক আশ্রমে রহি সেই তপবনর শোভারে বিভোর হয়েথিবার বর্ণনা রহিছে। ভক্ত কবি মধুসূদনক ভাষায় তাহা হেউছি, আশ্রমর তরুণ তরু নিকরে যতনে বড়ায়ণ ঘটি জলরে নিরখিবা আগরু তনয় মুখ লভিবু তনয়র পালন সুখ। শ্রোতা বন্ধু, মানব জীবনরে বৃক্ষর উপযোগিতা এমিতি ভাবরে জড়িত যে বৃক্ষ বিনা কেবল মানুষ নুহ সমগ্র প্রাণী জগতর অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবার আশঙ্কাকু এড়াই দেই হেব নাহি। আমি বৃক্ষরজি পাখরু দৈনন্দিন প্রয়োজনীয় ইন্ধন, গৃহসজ্জা সামগ্রী ও গৃহ নির্মাণর উপকরণ, পশুর খাদ্য, সুমিষ্ট ফল, ঔষধ, রঙ্গ ইত্যাদি পাই থাও। সেইপরি বৃক্ষর ছায়া প্রচণ্ড গ্রীষ্মরু শীতলতা প্রদান করে থাকে। কেন্দুপত্র, লাখ, সবাই ঘাস, সুনারী গছর ছালি, কচিড়া ফল, হরিডা, বাহাড়া, মহুল, বেত, শাড়মঞ্জি আদি মূল্যবান অরণ্য সম্পদ আমার জাতীয় সম্পদ। অন্য সম্পদ মধ্যে চন্দন কাঠ, শাল, পিয়াশাল, শিশু, শাগুয়ান, নিম্ব কাঠর গুরুত্ব বহুত অধিক। বন্যারু সুরক্ষা দেবা, মৃত্তিকা ক্ষয়কু রোকিবা মধ্য এই বৃক্ষরাজির কার্য। সেথিপাই বাস্তবরে বনস্পতির উপযোগিতা মানসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক সকল দিগরু মানব পক্ষে অবর্ণনীয়।

শ্রোতাবন্ধু, এবে বন মহোৎসব পর্ব পাাল ইতিহাস বিষয়ে জাঁয়া। ভারতের প্রথমে শ্রী এম এস রাধুয়া দ্বারা 1947 মশিয়া জুলাই মাস 20 তারিখ রু 27 তারিখ পর্যন্ত এক বৃক্ষরোপণ কার্যক্রমর দিল্লি ঠার আরম্ভ হয়েছিল, যা দিল্লির তৎকালীন কমিশনর খুরশিদ অহমদ খান উদ্ঘাটন করেছিল। এই কার্যক্রমক জাতির পিতা মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু পৃষ্ঠপোষক করেছিল। এই পরম্পরা স্বাধীন ভারতর প্রথম কৃষি মন্ত্রী শ্রীযুক্ত কে এম মুন্সি 1950 মশিয়ার সরকারি স্তরের বন মহোৎসব পালন করা আরম্ভ করেছিল। জুলাই মাসর প্রথম সপ্তাহক যদিও বন মহোৎসব সপ্তাহ কুহযাই থাকে, কিন্তু সারা মাসটিরে বৃক্ষরোপণক প্রোৎসাহন দিয়া যায়, কারণ এই মাসরে মৌসুমী বর্ষা সারা দেশক ভিজেই দেইথায়, যাহাকি চারাগছ মানঙ্কু বঞ্চাইবারে সহায়ক হইথায়। চলিত মাসিয়ার বন মহোৎসব পালন অবসরে ভারতর আভিমুখ্য রহিছি 2030 মশিয়া সুদ্ধা নূতন জঙ্গল সৃষ্টি করে কার্বন সিকুয়েস্ট্রেসনকু 2 নিয়ুত পর্যন্ত করিবা পাইঁ।